শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 14 আগস্ট শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো জাপানের উত্তর ভূখণ্ড সফর করেছেন। রাশিয়া এই দ্বীপগুলো নিয়ন্ত্রণ করে, জাপান এগুলোর মালিকানা দাবি করে এবং এই সফরের ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বৃহস্পতিবার জানায় যে পুতিন এতরফু দ্বীপে একটি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেছেন। জাপান রাশিয়ার নিয়ন্ত্রণাধীন দ্বীপগুলোর মধ্যে 4টির মালিকানা দাবি করে এবং সেগুলোকে উত্তর ভূখণ্ড বলে অভিহিত করে। জাপান সরকার দাবি করে যে দ্বীপগুলো জাপানি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। জাপান সরকারের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বীপগুলো অবৈধভাবে দখল করা হয়। ভূখণ্ডগত সমস্যার নিষ্পত্তি এবং একটি শান্তি চুক্তি সম্পাদনের মৌলিক নীতি অনুযায়ী জাপান রাশিয়ার সাথে আলোচনায় নিযুক্ত হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী আবে শিনজোর প্রশাসনের অধীনে এই আলোচনা গতিশীল হয়ে উঠেছিল। রাশিয়ার ইউক্রেন আক্রমণের জবাবে জাপান 2022 সালের মার্চ মাসে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সমন্বয় করে মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা কঠোর করতে শুরু করে। মস্কো নিষেধাজ্ঞার প্রতিবাদ জানায় এবং দ্বীপ সংক্রান্ত আলোচনা সহ জাপানের সাথে শান্তি চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করার অভিপ্রায় ব্যক্ত করে। এরপর রাশিয়া একের পর এক উচ্চপদস্থ কর্মকর্তাদের এতরফু দ্বীপে পাঠায়। বুধবার রুশ প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের মহড়া পরিদর্শনকালে পুতিন জাপানের সমালোচনা করেন। ইউক্রেনে আগ্রাসন দীর্ঘায়িত হওয়ার মাঝে জাপানকে নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা হিসেবেই তার এই দ্বীপ সফর হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, এতরফু দ্বীপসহ উত্তর ভূখণ্ড ঐতিহাসিকভাবে এবং এমনকি আন্তর্জাতিক আইন অনুসারেও আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ। জাপান এই সফরের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। জাপান ও যুক্তরাষ্ট্র সহ 40টিরও বেশি দেশ একটি যৌথ বিবৃতি জারি করে এই আহ্বান জানিয়েছে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং মহাকাশযান উৎক্ষেপণের পরিকল্পনা থাকলে সকল দেশকে কমপক্ষে 24 ঘন্টা আগে সে বিষয়ে অবহিত করতে হবে। মঙ্গলবার জারি করা এই বিবৃতিতে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে মনে করা হচ্ছে যে গত মাসে প্রশান্ত মহাসাগরে ডুবোজাহাজ থেকে নিক্ষেপণযোগ্য চীনের একটি নকল ওয়ারহেডযুক্ত কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণেই এই আহ্বানটি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা কার্যক্রমে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ডুবোজাহাজ থেকে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মহাকাশযান উৎক্ষেপণের ক্ষেত্রে অবহিতকরণ ও সংঘাত নিরসনের জন্য অধিকাংশ রাষ্ট্র কর্তৃক গৃহীত আদর্শ পদ্ধতি অনুসৃত হয়নি। এতে আরও বলা হয়েছে, যথেষ্ট আগাম বিজ্ঞপ্তি ও বিস্তারিত তথ্য ছাড়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো বিপজ্জনক এবং এটি এই পরীক্ষাস্থলের নিকটবর্তী সংশ্লিষ্ট দেশগুলোর শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে। বিবৃতিটির অন্যান্য প্রণয়নকারীদের মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ব্রিটেন ও ফ্রান্স। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গত মাসে পরীক্ষাটির পরপরই বলেছিলেন যে সংশ্লিষ্ট দেশগুলোকে আগে অবহিত করা হয়েছিল। তিনি এও বলেছিলেন যে পরীক্ষাটি আন্তর্জাতিক আইন এবং প্রথাগত আন্তর্জাতিক মহড়ার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের জাতীয় পতাকার ক্ষতি সাধন করলে তার জন্য শাস্তি প্রদানের একটি আইন বৃহস্পতিবার কার্যকর হয়েছে। বিলটি যৌথভাবে উত্থাপন করেছিল লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও জাপান ইনোভেশন পার্টির ক্ষমতাসীন জোটের পাশাপাশি ডেমোক্রেটিক পার্টি ফর দ্য পিপল এবং সানসেইতো। সংসদের উভয় কক্ষে এটি অনুমোদিত হয় জুলাই মাসে। আইনে বলা হয়েছে এই পতাকা হল একটি বাস্তব বস্তু যা জাপানের জাতীয় পতাকা হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য সামাজিকভাবে স্বীকৃত। এতে বলা হয়েছে জনসমক্ষে যদি এমনভাবে পতাকার ক্ষতি সাধন, অপসারণ বা বিকৃতি করা হয় যা উল্লেখযোগ্য অস্বস্তি বা বিরক্তির সৃষ্টি করে, তাহলে তার শাস্তি হিসেবে 2 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা 2,00,000 ইয়েন বা প্রায় $1,250 পর্যন্ত জরিমানা হতে পারে। এতে আরও বলা হয়েছে পতাকা অবমাননার কোনো নির্দিষ্ট কাজ শাস্তিযোগ্য কি না তা নির্ধারণ করার ক্ষেত্রে কাজটি পরীক্ষা করে পারিপার্শ্বিক পরিস্থিতি এবং অন্যান্য বিষয়ে বস্তুনিষ্ঠভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আইনের বয়ানে আরও বলা হয়েছে যে আইনটি প্রয়োগের ক্ষেত্রে তা যাতে জনগণের বাকস্বাধীনতা সহ সংবিধানে প্রদত্ত স্বাধীনতা ও অধিকারসমূহ অন্যায়ভাবে লঙ্ঘন না করে সেই বিষয়টি বিবেচনায় রাখতে হবে। জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার গুরুত্বের উপর জোর দিয়েছেন। জাপানের স্থানীয় সময় বুধবার বিকেল 4:20 তাদের আলোচনা শুরু হয় এবং প্রায় 20 মিনিট ধরে চলে। তাকাইচি বলেছেন এই জলপথ ঘিরে চলতে থাকা বর্তমান সামরিক উত্তেজনাকে প্রশমিত করা এবং পরিস্থিতিকে যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনা অত্যন্ত জরুরি। তিনি জাপানের এই অবস্থান ব্যক্ত করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের উচিত একটি সমঝোতা স্মারকের ভিত্তিতে তাদের সংঘাতের অবসান ঘটাতে আলোচনা করা এবং পারমাণবিক ও অন্যান্য বিষয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো। তাদের এই আলোচনা এমন এক সময়ে অনুষ্ঠিত হল যখন ইরান ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে একটি নতুন সমুদ্রপথ নির্ধারণের জন্য আলোচনা করছে। তাকাইচি পেজেশকিয়ানকে বলেন যে কোনো অতিরিক্ত ফি ছাড়া অবাধ ও নিরাপদ নৌচলাচল পুনরুদ্ধার করা জরুরি। তিনি এই জলপথ ব্যবহারকারী দেশগুলো সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য তার প্রতি অনুরোধ জানান। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও অন্যান্য দৃষ্টিকোণ থেকে ইয়েমেনের উপকূলবর্তী বাব আল মানদেব প্রণালীর পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাকাইচি। মঙ্গলবার ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই প্রণালী দিয়ে চলাচলকারী একটি জাহাজে হামলা চালিয়েছে যাতে নাবিকসহ 6 জন নিহত হয়েছেন। হুতিদেরকে আত্মসংযম প্রদর্শনের আহ্বান জানানোর জন্য তাকাইচি পেজেশকিয়ানের প্রতি অনুরোধ জানান। পেজেশকিয়ান হরমুজ প্রণালী দিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনার বর্তমান অবস্থা এবং এ বিষয়ে ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে তাকাইচিকে অবহিত করেন। ইরানের প্রেসিডেন্ট এটি ব্যাখ্যা করেছেন বলে জানা গেছে যে ইরান সৌদি আরবের সঙ্গে আলোচনার পাশাপাশি বাব আল মানদেব প্রণালী নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে কাজ করছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত বাংলা খবর শেষ হল। এরপর সহজে জাপানি ভাষা।

শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 15 আগস্ট শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। জাপানের চিবা জেলায় শুক্রবার ভোর পর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এখন পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তারা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার সকালে ওয়ামি শিরাসাতো শহরের ওপর থেকে এনএইচকের একটি হেলিকপ্টারের তোলা ছবিতে দেখা যাচ্ছে যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পার্কিং স্থল, রাস্তা এবং আবাসিক এলাকা প্লাবিত হয়েছে। জাপান আবহাওয়া এজেন্সি বা JMA এর আগে চিবা জেলার কিছু অংশে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের জন্য 5 স্তরের জরুরি সতর্কতা জারি করেছিল। JMA-র 1 থেকে 5-এর পরিমাপকে এটি সর্বোচ্চ স্তর, তবে সংস্থাটি পরবর্তীতে তা পরিবর্তন করে 4 বা তার নিচের স্তরে নামিয়ে এনেছে। আবহাওয়া কর্মকর্তারা সম্ভাব্য ভূমিধস, নিচু এলাকায় বন্যা এবং নদীর পানি ফুলে ওঠার বিষয়ে জনগণকে সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছেন। এই পরিস্থিতি শুধু চিবাতেই নয়, টোকিও সহ সমগ্র কান্তো অঞ্চল জুড়েই বিদ্যমান। স্থানীয় পুলিশের ভাষ্যমতে মোট 8 জন মারা গেছেন। কর্তৃপক্ষ জানাচ্ছে নিহতদের মধ্যে কয়েকজনকে জলমগ্ন সড়কগুলোতে পাওয়া গেছে, অন্যরা গাড়ির ভেতরে আটকা পড়েছিলেন। বৃহস্পতিবার ভারী বৃষ্টির কারণে ট্রেন ও বাস পরিষেবা স্থগিত থাকায় চিবা জেলার নারিতা বিমানবন্দরে রাতভর প্রায় 7,000 মানুষ আটকা পড়েছিলেন। কয়েকজন যাত্রীকে বিমানবন্দর টার্মিনালের ভেতরে সংরক্ষিত এলাকায় রাত কাটানোর অনুমতি দেওয়া হয়। টোকিওর অদূরের এই বিমানবন্দরের পরিচালনা প্রতিষ্ঠান তাদের খাবার, পানি ও স্লিপিং

এক্ষেত্রে একটি সম্ভাব্য পদক্ষেপ হল ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জন্য টোকিও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে মস্কোর উপর ইতোমধ্যে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা আরও জোরদার করা। জাপানে এই দ্বীপগুলোকে উত্তর ভূখণ্ড বলা হয়। রাশিয়া এই চারটি দ্বীপ নিয়ন্ত্রণ করে। জাপান দ্বীপগুলোর মালিকানা দাবি করে। জাপান সরকার বলছে দ্বীপগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অবৈধভাবে দখল করে নেওয়া হয়। জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ে বৃহস্পতিবার দ্বীপপুঞ্জের অন্যতম এতরফুতে পুতিনের সফর প্রসঙ্গে কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন যে ঐতিহাসিক ঘটনা এবং আন্তর্জাতিক আইনের আলোকে এই দ্বীপপুঞ্জ জাপানের অবিচ্ছেদ্য ভূখণ্ড। তাকায়ুচি উল্লেখ করেন যে বর্তমান রুশ প্রেসিডেন্টের এই সফর এই দ্বীপপুঞ্জের বিষয়ে জাপান সরকারের ধারাবাহিক অবস্থানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে।
1: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেত বলেছেন, দেশটির নৌবাহিনী ইরানের বন্দরগুলোতে অনির্দিষ্টকালের জন্য অবরোধ বজায় রাখতে পারে। হরমুজ প্রণালী পুনরায় খোলা শর্ত হিসেবে তেহরান অবরোধ তুলে নেওয়ার দাবি জানানোর প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হেক্সেত বলেন, যুক্তরাষ্ট্র পর্যায়ক্রমে জাহাজ আনা নেওয়া করবে এবং অবরোধ অব্যাহত রাখবে। ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে তাদের দেশ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিবর্তে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সংবাদপত্রটি জানিয়েছে, টোকিওর অদূরের ইয়োকোসুকা ভিত্তিক জর্জ ওয়াশিংটন জাহাজটি এই সপ্তাহে মালাক্কা প্রণালী অতিক্রম করেছে। দুই দেশের মধ্যে আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে নৌ পরিবহনের উপর এর প্রভাব বাড়ছে। জাপান ইউক্রেনকে সেন্সরযুক্ত ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্লেষণ ব্যবস্থা সম্বলিত একটি নতুন ভূমি মাইন শনাক্তকরণ ব্যবস্থা সরবরাহ করেছে। রাশিয়ার দখলকৃত এলাকাগুলোতে মাটির নিচে পুঁতে রাখা মাইন অপসারণের বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে ইউক্রেন। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বা জাইকার ইউক্রেন কার্যালয় বৃহস্পতিবার রাজধানী কিয়েভে এক অনুষ্ঠানের মাধ্যমে ইউক্রেন সরকারের কাছে ব্যবস্থাটি হস্তান্তর করেছে। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার প্রথম উপপ্রধান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার দেশ মানুষের জীবন বাঁচাতে জাপানের এই সহায়তা পুরোপুরি কাজে লাগাবে। এই ব্যবস্থায় একটি ড্রোন রয়েছে যেটিকে প্রায় 3 মিটার উচ্চতায় উড়ন্ত অবস্থায় ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ অবস্থার চৌম্বকীয় সেন্সর এবং অপটিক্যাল ক্যামেরা জরিপ পরিচালনা করার মতো করে ডিজাইন করা হয়েছে। অত্যন্ত নির্ভুলভাবে মাইন এবং অন্যান্য অবিস্ফোরিত গোলার অবস্থান চিহ্নিত করার জন্য সংগৃহীত তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিশ্লেষণ করা হয়। এতদিন পর্যন্ত মাইন অপসারণ কর্মীরা প্রচলিতভাবে বাসিন্দাদের সাক্ষাৎকার এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে মাইন ক্ষেত্র শনাক্ত করার চেষ্টা করে এসেছেন। জাপানের মহাকাশ অনুসন্ধান এজেন্সি জাক্সা মঙ্গল গ্রহের একটি উপগ্রহ অনুসন্ধানের জন্য উৎক্ষেপণ করতে যাওয়া একটি মহাকাশযান গণমাধ্যমের সামনে উন্মোচন করেছে। উল্লেখ্য, দ্রুত হলে এই শরৎকালে শুরুতেই এটি উৎক্ষেপণ করার কথা রয়েছে। এই অভিযানের লক্ষ্য হবে ফোবোস উপগ্রহের পৃষ্ঠ থেকে সর্বপ্রথম নমুনা পৃথিবীতে নিয়ে আসা। বৃহস্পতিবার তানেগাশিমা মহাকাশ কেন্দ্রে মঙ্গল গ্রহের উপগ্রহ অনুসন্ধানকারী মহাকাশযান বা MMX দেখার জন্য গণমাধ্যমের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল। জাক্সা এই অনুসন্ধান যানটি তৈরি করতে প্রায় $347 মিলিয়ন ব্যয় করেছে। সংস্থাটি আশা করছে যে এটি হবে মঙ্গলের কোনো উপগ্রহে অবতরণ এবং এর পৃষ্ঠ থেকে নমুনা নিয়ে ফিরে আসার ক্ষেত্রে বিশ্বের প্রথম সফল প্রচেষ্টা। অনুসন্ধান যানটিতে 3টি মডিউল রয়েছে। সব মিলিয়ে এগুলোর উচ্চতা 5.3 মিটার এবং ওজন 4.4 টনেরও বেশি। মডিউলগুলোর মধ্যে একটিতে ইঞ্জিন এবং জ্বালানি ট্যাঙ্ক সংযুক্ত থাকবে, যা মঙ্গল গ্রহের উপগ্রহে যাত্রার জন্য ব্যবহার করা হবে। গণমাধ্যমকে দেখানোর সময় অবশ্য এই অংশটি অন্য দুটি থেকে আলাদা করে রাখা হয়েছিল। দ্বিতীয় মডিউলটি অনুসন্ধানের জন্য। ফোবোসে অবতরণের জন্য এতে 4টি পা রয়েছে এবং এটি উপগ্রহ পৃষ্ঠের নমুনা সংগ্রহের একটি ডিভাইসের পাশাপাশি অন্যান্য পর্যবেক্ষণ সরঞ্জাম

0: বহন করবে। পৃথিবীতে প্রত্যাবর্তনের যাত্রার জন্য তৃতীয় মডিউলটিতে সংগৃহীত নমুনাগুলো রাখার একটি ক্যাপসুল রয়েছে। এছাড়া এটি জাক্সা এবং এনএইচকে এর যৌথভাবে তৈরি সুপার হাই ডেফিনিশন ক্যামেরা দিয়েও সজ্জিত।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কন্নিচুয়া, কেমন আছেন বন্ধুরা? এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর সঙ্গে আছি আমি হিরক খান। শ্রোতা বন্ধু, আসুন জাপানি শিখি আমরা একসঙ্গে।
0: আজ আসরের ২৪তম পাঠে আমরা শিখব কোনো খাবার আপনার খেতে অসুবিধে থাকলে তা জাপানিতে বলার উপায়।
1: নাট্যাংশের মাধ্যমে উপস্থাপিত জাপানি কথাবার্তায় আমাদের প্রধান চরিত্র তাম। সে ভিয়েতনাম থেকে জাপানে পড়তে এসেছে। হারুসান হাউস নামক এক যৌথ ভাড়াটে বাড়িতে সে বসবাস করে। একই বাড়ির বাসিন্দা কাইতো আজ জাপানি ধাঁচের ব্রেকফাস্ট তৈরি করে এনেছে।
0: বন্ধুরা, আসুন তাহলে শুনে দেখি ২৪তম পাঠে কি বলা হচ্ছে।
2: いただきます。日本食は健康にいいんですよ。これ生卵ですか？はい。すみません。私生卵は食べられません。そう。じゃあ納豆もダメ？納豆大好きです。
1: টেবিল ভর্তি সাজানো রয়েছে প্রথাগত জাপানি ধাঁচের ব্রেকফাস্ট, যেমন রান্না করা ভাত, মিসো স্যুপ এবং গ্রিল করা মাছ। কাইতো এবং তাম সেই কথাটি উচ্চারণ করল যেটি জাপানিরা সাধারণত খাওয়ার শুরুতে বলেন।
0: খাবার গ্রহণ করছে।
1: ডাইনিং টেবিলে থাকা রোবট বাড়িওয়ালি হারুসান বললেন,
0: জাপানি খাবার বেশ স্বাস্থ্যকর।
1: হারুসানকে তাম জিজ্ঞেস করল,
2: করে নামাতামাগো দেসকা,
0: এটা কি কাঁচা ডিম?
1: হারুসান বললেন,
2: হাই।
0: হ্যাঁ।
1: তাম ক্ষমা চাইল,
2: সুমিমাসেন,
0: মাফ করবেন,
2: ওয়াতাশি নামাতামাগো ওয়া তাবেরারেমাসেন,
0: আমি কাঁচা ডিম খেতে পারি না।
1: কাইতো বলে,
3: সো,
0: ও তাই নাকি?
3: যা নাত্তো মো দামে,
0: তাহলে নাত্তো খেতেও আপত্তি আছে নাকি?
1: এবার তাম আনন্দের সঙ্গে জানায়,
2: নাত্তো ডাইস্কি দেস,
0: নাত্তো আমার ভীষণ পছন্দ।
1: দিদি, নাত্তো আসলে কি রকম খাবার?
0: নাত্তো নামক খাবারটি তৈরি হয় গাঁজানো সয়াবিন থেকে। নাত্তো আঠালো ধরনের এবং এর আছে তীব্র এক গন্ধ যা সবার কাছে আকর্ষণীয় নাও হতে পারে।
1: তবে তামের এটা বেশ পছন্দ বলেই মনে হচ্ছে।
0: আজকের মূল বাক্য হল আমি কাঁচা ডিম খেতে পারি না। এই প্যাটার্ন অনুযায়ী আপনি যে কোনো খাবার খেতে অপারগতা প্রকাশ করতে পারেন। এবার কথাটি বিশ্লেষণ করা যাক।
4: নামাতামাগো
0: মানে হল কাঁচা ডিম এবং
4: তাবেরারেমাসেন
0: মানে খেতে পারি না। আজকের পয়েন্ট হচ্ছে কোনো কিছু করতে অপারগতা প্রকাশের উপায়। যেমন এই পাঠে আমরা পেয়েছি খেতে পারি না বা
4: থাবেরারেমাসেন।
0: এখানে মূল ক্রিয়াপদ
4: থাবেরু
0: বা খাওয়া কথাটির সক্ষমতা জ্ঞাপক রূপান্তর
4: থাবেরারেরু
0: ব্যবহার করা হয়েছে, যার অর্থ খেতে পারা।
4: থাবেরারেরু
0: কথাটির মার্জিত নাবোধক রূপ
4: থাবেরারেমাসেন।
1: বুঝতে পেরেছি, খেতে পারি না মানে হল থাবেরারেমাসেন।
0: খেয়াল রাখবেন যে খাবারটা খেতে পারেন না তারপরে পার্টিকেল ওয়া বসবে এবং এর পরপর বলুন
4: থাবেরারেমাসেন।
1: শ্রোতা বন্ধু, বুঝে নিয়েছেন তো?

0: এবার শুনে শুনে শব্দ করে বলুন।
1: ナマタマゴは食べられません。ナマタマゴは食べられません。
2: এবারে একটি বাক্যালাপ শুনি যেখানে এক ভদ্রমহিলা জাপানি খাবার খেতে গিয়ে বলছেন যে তিনি সুনির্দিষ্ট একটি পদ খেতে পারেন না।
3: দোজো তাকসান তাবেতে কুদাসাই।
4: সুমিমাসেন, ওয়াতাশি সাশিমি ওয়া তাবেরারেমাসেন।
2: কথাগুলো বোঝার চেষ্টা করা যাক।
3: দোজো তাকসান তাবেতে কুদাসাই,
0: প্লিজ বেশি করে খান।
1: দোজো
2: কথাটি কাউকে কোনো কিছু সাধার সময় বা কোনো অফার বা আমন্ত্রণ জানানোর সময় বলা হয়, যার অর্থ প্লিজ। এরপরে
1: তাকসাং
2: মানে হল প্রচুর বা বেশি করে, এবং
1: তাবেতে কুদাসাই
2: মানে প্লিজ খান। এর মধ্যে আছে
1: তাবেরু
2: বা খাওয়া ক্রিয়ার তে রূপ, এবং এর পরে আছে
1: কুদাসাই।
4: সুমিমাসেন,
0: মাফ করবেন, আমি সাশিমি খেতে পারি না।
1: সুমিমাসেন
2: কথাটির অর্থ এখানে দুঃখিত বা মাফ করবেন বা কিছু মনে করবেন না ইত্যাদি বোঝাচ্ছে।
1: ওয়াতাশি
2: মানে হল আমি, আর
1: সাশিমি
2: হচ্ছে কাঁচা মাছের তৈরি একটি জাপানি পদ।
0: এবারে আপনাদের পালা, শুনে শুনে শব্দ করে বলুন।
1: 刺身は食べられません。私、刺身は食べられません。すみません。私、刺身は食べられません。
2: ঠিক আছে, এবার আরো কিছু খাবার নিয়ে অপারগতা প্রকাশ করা যাক। ধরুন কারো পর খেতে মানা। পর্ক বা শুকুরের মাংস কথাটির জাপানি
1: বুতানিকু, বুতানিকু।
2: তাহলে পুরো কথাটি কি হবে?
5: সুমিমাসেন, ওয়াতাশি বুতানিকু ওয়া তাবেরারেমাসেন।
0: বন্ধুরা ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করি।
2: আজকের বোনাস বাক্য তাম এবং কাইতো এই কথাটি তাদের সংলাপে বলেছে। এটা হল কোনো কিছু খেতে আরম্ভ করার আনুষ্ঠানিক ঘোষণা। খাদ্যের প্রতি ভক্তি এবং খাদ্য সরবরাহ ও প্রস্তুতকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এই কথাটি দিয়ে। জাপানিদের কেউ কেউ দুই হাতের তালু একত্র করে নমস্কারের ভঙ্গিতে ইতাদাকিমাস বলে থাকেন। আবার খাওয়া সম্পন্ন হয়ে গেলে প্রথাগতভাবে বলা হয়
1: গোচ্ছোসামাদেষ্টা।
2: কাজেই মনে রাখবেন, খাওয়ার শুরুতে
1: ইতাদাকিমাস
2: এবং খাওয়া শেষ হলে
1: গোচ্ছোসামাদেষ্টা।
0: এবার আপনাদের পালা, শুনে শুনে বলুন।
1: ইতাদাকিমাস, গোচ্ছোসামাদেষ্টা।
2: এ পর্যায়ে আরো একবার শুনে নেব আজকের কথোপকথন।
6: ইতাদাকিমাসু।
7: নিহনশোকু ওয়া কেনকো নি ই ইন দেসু ইয়ো।
8: কোরে নামাতামাগো দেসু কা?
7: হাই।
8: সুমিমাসেন, ওয়াতাশি নামাতামাগো ওয়া তাবেরারেমাসেন।
9: সো, জা নাত্তো মো দামে?
8: নাত্তো দাইসুকি দেসু।
0: এবার কাইতো আপনার ভোজন বিশারদ পর্ব। এ পর্বে আজ কথা হবে জাপানের ব্রেকফাস্ট বা সকালের নাস্তা নিয়ে।
2: আচ্ছা হিরোকসান, জাপানি ব্রেকফাস্ট সম্পর্কে আপনার কি ধারণা?
0: আমার তো মনে হয় প্রথাগত ধাঁচের জাপানি ব্রেকফাস্টে থাকবে এক বাটি ভাত, মিসো স্যুপ আর গ্রিল করা মাছ, ঠিক যেমনটি আজকের স্কিট থেকে বোঝা গেল।
2: আপনার ধারণা একদম ঠিক। টিপিক্যাল জাপানি ব্রেকফাস্ট বলতে সেটাই ধরে নিতে পারেন। কখনো হয়তো ভাতের সঙ্গে থাকবে নাত্ত, শুকানো সামুদ্রিক শৈবাল, প্লাম ফলের আচার অথবা ডিম। আজকের স্কিটে কাঁচা ডিমের কথা বলা হয়েছে, কিন্তু জাপানি ধাঁচের অমলেটও বেশ প্রচলিত।
0: আর পশ্চিমা ধাঁচের ব্রেকফাস্টের চল নেই?
2: আছে বই কি, অনেক জাপানি আজকাল ব্রেকফাস্ট হিসেবে খেয়ে থাকেন ব্রেড, ডিমের অমলেট বা ফ্রাইড এগ, ফ্রুট জুস আর কফি।
0: আমিও খেতে চাই। ওয়াতাশিমো তাবেতাই দেস।
2: শ্রোতা বন্ধু, এই ছিল সহজে জাপানি ভাষার আজকের পর্ব। কেমন লাগলো জানাবেন। কিন্তু
0: আগামী পর্বে দেখব তাম কিছুটা অসুস্থ বোধ করছে, যথারীতি সঙ্গে থাকবেন আশা করি।